0: বন্ধুরা, এবারে আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। প্রথমে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। এমপি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6টার সময় শ্রী বিজয়পুরম থেকে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং যাত্রাপথে জাহাজটি স্বরাজদ্বীপ এবং লং আইল্যান্ড হয়ে যাবে। ওই দিনে দুপুর 12টার সময় রঙ্গত থেকে সেই একই রুট ধরে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমপি হার্টবে আগামীকাল সকাল 6টা 15তে শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল 8:30টায় শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি বম্বুকা আগামীকাল সকাল 6টা 15তে শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল 8:45এ স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি হার্টবে আগামীকাল দুপুর 2:30টার সময় শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই বিকেল 4:30টার সময় শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি কামোটা আগামীকাল সন্ধে 5টার সময় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং তার পরের দিন সকাল 5:30টায় স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে এবং যাত্রাপথে জাহাজটি শহীদ দ্বীপ হয়ে আসবে। শেষ হলো আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এখন আপনারা শুনবেন ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা।
1: কারোরে আস্থা রাখুম না, মগের মুল্লুক, কাল তারিখ গেছে 30 এপ্রিল, প্রত্যেক মক্কেল 12 টাকা হিসেবে দিয়া গেছে। হ্যাঁ, মোট আইসে 19 জন, এইখানে আছে 203 টাকা, বাকি টাকা গেল কই?
2: ষাঁড়ের মতো চিৎকার করো কেন? মনে কইরা দেখো কি খরচ করছো।
1: মনে করা সারা, আমি টাকার পুরা হিসাব চাই।
2: টাকা কি আমার বাপের বাড়ি পাঠাইছি?
1: কিছুই বলা যায় না।
2: মুখ সামলা, কথা কইবা।
1: চুপ থাক বজ্জাত।
2: কি তুমি আমারে তুই তুই কও?
1: আলবত কমু, আপনি তুমি কওয়া অনেক দিন ছাইরা দিছি, তোর ইচ্ছা তুইও তুই কও।
2: অসেব্য জানুয়ার, গায়ে গরম ফ্যান ডাইলা দিমু,
1: তোরে সিএমডি এর গর্তে ফালাইয়া দিমু।
2: আমি তোমারে অনেক সহ্য করছি, আর করম না।
1: আমি সহ্য করি নাই, বিয়ার পর তোমার ওই খাটো খাটো আঙ্গুল গুলিরে দইরা আমি কইছি চাপার কলির মতন আঙ্গুল।
2: আর আমি তোমার মুখ দিয়া বকবকাইয়া বিড়ির গন্ধ বাইরায়, আর আমি কইছি বিড়ির গন্ধ আমার ভালো লাগে, কই নাই?
1: কই নাই? তোমার ওই দুইটা টেরা চোখ আর জীবন বর তোমারে আমার শুনইনি কইয়া ডাকতে হইতে আছে, আর কত স্যাক্রিফাইস করুম।
3: কি ব্যাপার কি ব্যাপার ভানু, এই যে একেবারে দক্ষ যোগ্য লাগাইয়া দিছো, চিৎকার শেষ আমি চিকিৎসের।
1: হ্যাঁ গিন্নির, একটু দেশের রাজনৈতিক পরিস্থিতিটা বুঝাইতে আসিল।
3: অনেক দিন পরে দেখা, আমি তো সাইনবোর্ডে এইখাই কইকা বললাম, এইখানে ব্যাপার কি?
1: আমি এখন জেনারেল কনসালটেন্ট।
3: মানেটা তো বুঝতে পারলাম না।
1: মানে লোকেরে সর্ব বিষয়ে জ্ঞান দেই, আমার ফি হইল 12 টাকা, আমি নিজে পাই 9 টাকা, দালাল 3 টাকা।
3: বাবা, একলা মানুষ সর্ব বিষয়ে জ্ঞান দিতে আসো কি কইরা?
1: কেন পারুম না কেন? একজন নেতা যদি সব সাবজেক্টে কথা কইতে পারে, আমি বা জ্ঞান দিতে পারুম না কেন?
3: সাইনবোর্ডে লেখা আছে দেখলাম, লর্ড ভানু বন্দ্যোপাধ্যায়, আরে মামলায় পড়বার তো।
1: কেন মামলা কিসে?
3: আরে বাবা, তুমি তো আর লর্ড না।
1: ব্যাপার হইলো কি জানেন, দেশে তো কিছু জমি জমা আমার আসিল, জমি থাকা মানেই ল্যান্ডলর্ড, দেশ বিভাগের পর ল্যান্ড তো গেল, পয়সা রইল লর্ড, লর্ডের রাখি কই, নামের গোড়ায় লাগাইয়া লইছি।
3: আমি কি একটু বৈসা দেখুম, কেমন কইলে মক্কেল গো মিট করো।
1: বসেন।
2: 1 নম্বর,
4: আমি পরিতোষ, আপনাকে পুবের বাড়ির বৃন্দাবন বাবুর ছেলে।
1: পরিচয় পরে হইব, টিনের বাক্সে 12 টাকা। হ্যাঁ বেশ, এখন কও কি ব্যাপার?
4: আমি তো কলকাতা আইয়া লেক মার্কেটে একটা ডিমের ব্যবসা খুলছিলাম, মানে রাখাল দোকান করতো, সে অসুখে পড়ায় তার জায়গায় দোকান করছিলাম।
1: বাবা, বাঙালির ব্যবসায় মন খুব ভালো, আচার্য প্রফুল্লচন্দ্র পয়সা থাকলে খুশি হইতো।
4: 3 মাস পরে রাখালে ইয়া কয়, জায়গা ছাড় আমি দোকান করুম।
1: তা তো সে কইতেই পারে, তার যখন জায়গা।
4: আমি কইলাম 3 মাস পর, এখন আমি যাবো কই?
1: খুব ন্যায্য কথা।
4: রাখাল লোকজন লইয়া আমারে ভয় দেখাইয়া কইলো আমার জায়গা ছাড়তেই হইব।
1: ছাড় জায়গা সে তো কইবই।
4: আমি কইলাম এক বিন্দু রক্ত থাকতে আমি জায়গা ছাড়ুম না।
1: সাবাস, তরে আমার বিপ্লবী সেলাম।
4: তখন রাখালে ইয়া আমার জামার কলার চাইপা ধরলো।
1: জায়গা না ছাড়লে তো ধরবই।
4: আমিও চুলের মুঠি ধইরা দিলাম।

0: খুশি?
1: খুশি না দিলে তোর উপর আমি শ্রদ্ধা হারাইতাম।
0: এখন আপনি আমারে একটা বিহিত কইরা দেন।
1: বিহিত তো আগাগোড়াই করলাম। নেক্সট।
2: ভানুবাবু, জটকটের মামলা তো ক্রমেই খারাপের দিকে যাইতে আছে।
1: টিনের বাক্সে বারো। ও না নিতাই, তোর তো অন্য কেস। কি হইছে কো?
2: উকিল যে ঠিক করে দিছেন সে যে খোকনরে বাঁচাইতে পারবো আমার তো মনে হয় না। আরে জজকোর্টের রায় তো আইজি ভাই দিব।
1: আরে খুনের মামলা, তোর ভাই খুন যে করছে সেটা তো ঠিক, আমার উপরে বলসা রাখ, মইরা তো যাই নাই, আমি তো আসি, আরো হাজার পাঁচেক টাকা লইয়া আমি যাইতে আসি। নেক্সট।
3: দুই নাম্বার। নমস্কার ভানুবাবু।
1: টিনের বাক্সে বারো টাকা, বলেন কি ব্যাপার?
3: জানেন আজ করাত্রির আমার ঘুম হচ্ছে না, আমার ছেলে পাশের ঘরে শোয়, তো কে বলি মনে হয় ও যদি খাট থেকে পড়ে যায় আমি তো আওয়াজই পাবো না।
1: নিজের ঘরে শোন
3: তা কি করে হয়?
1: ও আপনাকে তো আবার বিদেশি সিস্টেম।
3: আপনি তো আমার বাড়ির সব ব্যবস্থাই দেখেছেন, কি করি বলুন তো।
1: ইসে এক কাম করেন, আপনার ছেলের ঘরে যে মোটা কার্পেটটা আছে ওইটা সরায় ফেলান, যদি পরে সানের উপর পড়বো ঠক করে আওয়াজ হইব।
3: উমা লাগবে যে,
1: তখন আবার অন্য ব্যবস্থা দিব, তবে বারো টাকা।
3: আমি কি আর একটা ছোট্ট প্রশ্ন করতে পারি?
1: করে।
3: আবার টাকা দিতে হবে?
1: না, লেডিস কনসেশন।
3: অন্ধকার গরমে আর টিকতে পারছি না, কি করি বলুন তো।
1: মাস দুয়েক দেখেন ঠিক হইয়া যাইব।
3: দু মাসে ঠিক হবে তো?
1: যদি না হয় আরো মাস তিনেক কোন রকমে সহ্য করবেন।
3: বাবা, তাহলে তো দাঁড়ালো পাঁচ মাস, তখন ঠিক হয়ে যাবে না?
1: হ্যাঁ, ফাও হিসাবে আরো দু এক মাস ধরেন,
3: তখন
1: তখন তো আর চিন্তাই নাই, অন্ধকার আর গরম সহ্য করার অভ্যাস হইয়া যাইব। নেক্সট।
3: তিন নাম্বার।
2: আপনার কাছে এসেছিলাম।
1: আগে টিনের বাক্সে বারো টাকা, ব্যাস।
2: দেখুন।
1: দেখনের কিছু নাই, কি ব্যাপার কও?
2: ব্যাপার হয়েছে আমার বিয়ে, মাও সঙ্গে মেয়ে দেখতে আমি নিজেও গিয়েছিলাম, কিন্তু মামাও এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলেন আমি আর দেখারই সুযোগ পেলাম না। আপনি যদি একটু দেখার ব্যবস্থা করে দেন দয়া করে।
1: মাইয়া কোন পাড়ার?
2: আগে ভবানীপুর।
1: টাকা খরচ করতে পারবা তো?
2: আগে সে পারবো।
1: তবে এক কাম করো, যেই পাড়ায় মাইয়া থাকে সেই পাড়ায় গিয়ে একটা জলসার আয়োজন করো, দুই তিনটা বড় বড় আর্টিস্ট লও, সারা রাত্রি জল সইব, সেই মাইয়া নিশ্চয়ই আইব, একেবারে গুছাইয়া সারা রাত তারে দেখা লইবা, হাস্য কৌতুকের দুই একজন নিবা, তেলে মাইয়ার হাসিটাও দেখতে পারবা।
2: ভানুবাবু, ভানুবাবু।
1: কি রে নিতাই, আবার কি?
2: জজকোর্টে তো খোকনের ফাঁসি রুকুম হইয়া গেল, অকন কি উপায় হইব?
1: আরে দূর, আমি কি মুইরা গেছি নাকি? আমি তো আছি, আমার উপর বিশ্বাস রাখ, হাইকোর্ট করুম, এমন উকিল দিমু প্রতিপক্ষের মুন্ডু ঘুরাইয়া দিমু, তবে আরো খরচ হইব, হাজার সাতেক টাকা লইয়া কিচ্ছু ভাবিস না, আমি তো আছি।
4: বাবা চমৎকার, তোমার জ্ঞান আর বিদ্যা দাওনের কিন্তু স্বভাব নাই। আমি তাইলে এখন উঠি, আবার এক মাস পরে আসুন।
1: নিশ্চয় নিশ্চয়, আইস তো চাও খাওয়াইতে পারলাম না, আবার আইসেন, একেবারে চা চার লগে তা শুদ্ধা খাওয়াইয়া দিমু। কি হইল, গেল কই? অফিসে ধূপ দুনা দেওয়া হইয়া গেল, আমি কি এখন বইয়া বইয়া ডিম পারুম?
5: তোমার ডিম পাড়ানোই উচিত।
1: গেছিলা কই মুখে পাউডার মারতে?
5: কত পাউডার আইনা বইরা দে, গেছিলাম পিন্ডি জোগাড় করতে, খাওনের সময় তো সরস প্রচারে চাই।
1: আমি তো খাওনের মধ্যে খাই একটু থানকুনি পাতার ঝোল আর একটু মাছ, আর নিজে তো ঝিঙ্গা চচ্চড়ি, মাছের মাথা দিয়া কচু শাক, শুটকি মাছ।
5: বাজারে তো দেও পাঁচশিকা, আবার মাছের মাথা, যাওলা কি তোমার ভগ্নিপতি?
1: না, তোমার মামা।
5: অখনো সাবধান কইতাছি।
1: শালা ঝগড়া না কইরে একদিনও ব্যবসা শুরু করতে পারলাম না, এমন মাইয়া মানুষ।
4: এই যে ভানু, আইসা গেছি।
1: আরে আসেন আসেন আসেন সুধীন বাবু, ইস আপনাকে ঠিক এক মাস বাদে আইছেন, হিসাবে কোনো ভুল নাই, বসেন, নম্বর লাগাইছো? হ্যাঁ
3: হ্যাঁ, এক নম্বর।
4: একটা প্রশ্নের উত্তরের জন্য আপনার কাছে এলাম।
1: আগে টিনের বাক্সে বারো টাকা, এইবার বলো প্রশ্নটা কি।
4: প্রশ্নটা হচ্ছে, এই বছর কলকাতায় এত বেশি ট্যুরিস্টের আমদানি কেন? আমার মৌখিক পরীক্ষায় এটা আসতে পারে।
1: এটা খুব সহজ উত্তর, 1945 সালে যুদ্ধ থাইমা জাউনের পর আর তো কেউ ব্ল্যাক আউট দেখে নাই, তাই ব্ল্যাক আউট দেখনের ভিড়।
6: স্যার আমি এসেছিলাম।
1: হ্যাঁ এসেছিলাম মানে, আপনি নম্বর ছাড়া ঢুকলেন কেন? আপনার তো ডাকা হয় নাই।
6: অন্যায় হয়ে গেছে, ক্ষমা চাইছি, বড্ড মুশকিলে পড়েছি স্যার।
1: আগে টিনের বাক্সে বারো টাকা, বলেন কি মুশকিল।
6: আমার প্রথম ছেলের নাম সুরপতি, তারপর রমাপতি, তারপর গণপতি, তারপর নৃপতি, তারপর সীতাপতি, তারপর ভূপতি, তারপর শ্রীপতি, এবার আবার ছেলে হয়েছে, ভেবে পাচ্ছি না কি নাম রাখবো।
1: এইবার

0: থাকেন ভগ্নিপতি, আর একটা হইলে উপপতি। নেক্সট,
1: দুই নাম্বার।
2: নমস্কার ভানুবাবু।
0: টিনের বাক্সে 12 টাকা, এইবার বলেন।
2: আমাদের গ্রামের নকুলেশ্বর বাবু ভীষণ প্রতাপশালী, মানে সরকারি মহল পুলিশ মহলে ভীষণ প্রতাপ। নিজে যেমন দশাসুই চেহারা, তেমনি রাগী, স্ত্রী পুত্র কেউ নেই।
0: আরে দূর মশাই, ঠিকুজির দরকার নাই, কি ব্যাপার তাই আগে কন।
2: বলছি, নকুলেশ্বর বাবু একটা নতুন 3তলা বাড়ি বানিয়ে গ্রামের সবাইকে দেখাতেই সবাই খুব প্রশংসা করেছে। শুধু আমার বাবা বলেছিলেন, বাড়ি তো ভালোই হয়েছে, তবে এত সরু সিঁড়ি করেছেন, মরে গেলে এত বড় লাশ না পাবে কি করে। ব্যাস, বাবাকে পুলিশে দিয়েছে।
0: হ্যাঁ, তারপর?
2: তারপর আমার বড় ভাই সেখানে গেছে, গিয়ে বলেছে বাবার কোনো বুদ্ধি নেই, বাবাকে ছেড়ে দিন, লাশ সিঁড়ি দিয়ে নামাতে হবে কেন, জানলা দিয়ে ফেলে দিলেই তো হলো, ব্যাস থানায় চালান।
0: তাই নাকি?
2: আগে হ্যাঁ। তারপর আমার দ্বিতীয় ভাই গেছে, সে গিয়ে বলেছে বাবা দাদা কারোরই বুদ্ধি নেই, সিঁড়ি দিয়ে নামাতে যাবে কেন, আর ছুঁড়েও ফেলবে না, কুচি কুচি করে কেটে ধামায় করে নামালি হলো, ব্যাস চালান,
0: সর্বনাশ।
2: এখন আমাকে যেতে হবে, গিয়ে কি বলবো, দয়া করে যদি একটু।

0: নাই, কি ব্যাপার তাই আগে কোন
1: বলছি। নকুলেশ্বর বাবু একটা নতুন তিনতলা বাড়ি বানিয়ে গ্রামের সবাইকে দেখাতেই সবাই খুব প্রশংসা করেছে। শুধু আমার বাবা বলেছিলেন, বাড়ি তো ভালোই হয়েছে, তবে এত সরু সিঁড়ি করেছেন, মরে গেলে এত বড় লাশ নামাবে কি করে। ব্যাস বাবাকে পুলিশে দিয়েছে।
0: হ্যাঁ, তারপর?
1: তারপর আমার বড় ভাই সেখানে গেছে, গিয়ে বলেছে বাবার কোনো বুদ্ধি নেই, বাবাকে ছেড়ে দিন, লাশ সিঁড়ি দিয়ে নামাতে হবে কেন, জানলা দিয়ে ফেলে দিলেই তো হলো, ব্যাস থানায় চালান।
0: তাই নাকি?
1: আগে হ্যাঁ। তারপর আমার দ্বিতীয় ভাই গেছে, সে গিয়ে বলেছে বাবা দাদা কারোরই বুদ্ধি নেই, সিঁড়ি দিয়ে নামাতে যাবে কেন, আর ছুঁড়েও ফেলবে না, কুচি কুচি করে কেটে ধামাই করে নামালি হলো, ব্যাস চালান,
0: সর্বনাশ।
1: এখন আমাকে যেতে হবে, গিয়ে কি বলবো দয়া করে যদি একটু বলে দেন।
0: আপনি গিয়া কন আমার বাবা দাদা গো কারোরই বুদ্ধি নাই, আপনি তো বাড়িতেই মরবেন, আর আপনার তো স্ত্রী পুত্র নাই, আপনার বাড়ি শুদ্ধা জ্বালাইয়া দিলেই হইব, সেইখানেই আবার আপনার মূর্তি তৈরি হইব।
2: আপনার কাছে এসেছিলাম,
0: টিনের বাক্সে 12 টাকা, এখন বলেন কি চান।
2: অনেক ডাক্তার কভারেজ দেখিয়েছি, এখন আপনি আমাকে বাঁচান।
0: কি ব্যাপার?
2: গেল বছর আমার টাইফয়েড হয়েছিল।
0: সাইরা তো গেছে।
2: এর আগে 2 বছর আমি ম্যালেরিয়ায় ভুগেছি,
0: এখন তো সাইরা গেছে।
2: এরও আগে আমার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল, বুঝলেন?
0: আর বুঝা কাম নাই, আপনি কই আছেন।
2: এরও 2 বছর আগে আমার ন্যাবা অর্থাৎ জন্ডিস হয়েছিল, তার আগে একবার নিউমোনিয়ায় ভুগেছি, নিউমোনিয়ার আগে একবার প্লুরেসি হয়েছিল, প্লুরেসির আগে একবার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, তার আগে একবার আমাশায় ভুগেছি, তার আগে কার্বঙ্কল হয়েছিল, তার আগে বেরিবেরি হয়েছিল।
0: আপনি একটু দম লন।
2: আমার যখন 3.5 বছর বয়স তখন আমার রিকেট হয়েছিল।
0: আপনি কি চান?
2: আমাকে বাঁচান।
0: শোনাইনি, আলমারির কোনায় যে ত্রিশূলটা আছে সেইটার ওনার পিঠের লগে লাগাইয়া মাথার টিকা উঁচা কইরা বুকে পিঠে তার দিয়া বাইন্দা দাও।
3: নেন, আসেন।
0: বজ্রপাত ছাড়া আপনার মৃত্যু হইব না, সেইটাও আর্থ কইরা দিলাম।
4: সর্বনাশ হইল মানু বাবু, সর্বনাশ হইল।
0: আবার কি হইল? আহ, তোরা বড় উতলস নিতাই, কি হইল ক?
4: হাইকোর্টেও তো খোকনের ফাঁসির রুকুম হইয়া গেল, কিছুই তো করণ গেল না।
0: না তগো, দেখছি আমার উপর কোনো আস্থাই নাই, এতকাল তো আমারে বিশ্বাস কইরা আইসস, ঠকসস কোনোদিন, আমি তো মইরা যাই নাই, বাইসা তো আছি, খোকনের গিয়া জুইলা পড়তে ক, আমি তো আছি। নেক একি, আরে একি পায়ার দেখে।
5: আপনি আমাকে চিনতে পারবেন না, আপনাদের গ্রামের হরিমোহন বাবু হেডমাস্টার ছিলেন, আমি তাঁরই ছেলে।
0: হ্যাঁ, তাই নাকি? বাবা কেমন আছে?
5: ভালোই আছেন, আপনি কেমন আছেন বলুন।
0: ভালোই আছি, তা বেশ বড় সড়ো তো হইছ, এবার বাপেরে দেখো, বাপ তো চিরকাল খাইটা খাইটা গেল।
5: আগে আমি WBCS পাস করে চাকরি পেয়েছি।
0: চাকরি দিবো কয়? আসলে দিব না।
5: পাশ করেছি, চাকরি দেবে না মানে?
0: পাশ করতে পারো, কিন্তু চাকরি পাওয়া সুদূর পড়া হতো, আগে অনুন্নত শ্রেণীর ধাক্কা সামলাও, তবে তো চাকরি পাইবা।
5: না না, কি বলছেন, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে।
0: কি চাকরি পাইবা?
5: আমি হাকিম হব।
0: পাইবা কইতে আসো, আমার কিন্তু মনে হয় না। আচ্ছা এখন যাও, আমি এখন খুব বিজি। শুনোইনি, হরিমোহনের ছেলে আইছিল, আমার পুরানা ব্যথাটা আবার সাগাইয়া উঠছে, শিগগির একটু জোয়ানের আরোগ দাও।
3: হরিমোহনের ছেলে আসার লাগে তোমার পুরান ব্যথার কি সম্পর্ক?
0: নেকি তুমি কিছু জানো না? হরিমোহন রে মিথ্যা সাক্ষী দিয়া জেলে দিছিলাম না, এখন তার ছেলে হাকিম হইয়া আইছে, গুষ্টি শুদ্ধা বান্দা লইয়া যাইব, হায় হায়, আমি যাই কই?
2: ল এখন ঠেলা সামলাও,
6: নমস্কার, আমাদের আসবার কথা ছিল।
0: ও তাই বুঝি, তা কোথার থেকে আসছো তোমরা?
7: দেখুন, আমরা এখানে একটা অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলবো।
6: মানে ভবতোষ বাবুর সঙ্গে আপনার তো কথাই হয়েছে, আপনি একটা ঘর ছেড়েও দেবেন বলেছেন।
0: বসো বসো, অ্যাডাল্ট এডুকেশন মানে প্রাপ্ত বয়স্ক, এই চিহ্ন তো আজকাল সর্বত্রই দেখতে পাই।
6: কি রকম কি চিহ্ন?
0: ওই মানে বড় হাতের একটা এ আর তার চারিদিকে একটা গোল, আর এই গোল লইয়েই যত গোলমাল।
7: তাই তো গোলমালে কি আছে?
0: কি নাই, এই প্রাপ্ত বয়স্কের চিহ্ন সিনেমাতে দিলেই অপ্রাপ্ত বয়স্কের ভিড়, আর নাটকের বিজ্ঞাপনে এই চিহ্ন দেখলেই বোঝা যায় কাপড়।

0: পর খুলতে খুলতে মাইয়া লোক কি নাচ, কি নাচ জানি কয়।
1: আপনি বোধহয় বলতে চাইছেন ক্যাবারের কথা?
0: দেখছি একবার, বাবা রে ক্যাবারে না তো বাবা রে।
2: এইবার বুঝছি, আমারে লুকাই আমার ভাইয়ের লইয়া গিয়ে সব অসভ্য নাচ দেখা হয়, তাই ভাবি এত খোশ মেজাজ কইতে কাইলো। নেতা হনের পর থেকে এসব বিমরতি ধরছে। মা মা গো, অপরাধ দিও না মা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।
0: ভয় পাওনের কিছু নাই, ঘাবড়াইও না, উনি আমার স্ত্রী।
3: উনি ওরম জল ছড়িয়ে চলে গেলেন কেন?
0: ওইটাই শান্তির জল। কোনো কাজ অথবা কথা অপছন্দ হইলি ওই জল ছড়াইয়া আমার বিবেক রিফাইন করেন। হ্যাঁ, কি জানি কথা হইতে আসিল?
1: ওই সিনেমা থিয়েটারের কথা আপনি বলছিলেন।
3: তুমি চুপ করো তো। বলছিলাম কি, আমরা সিনেমা থিয়েটারে কথা বলতে আসিনি, বলছি অ্যাডাল্ট এডুকেশনের কথা।
0: ব্যাপারটা একটু পরিষ্কার করে রাখো।
3: এই মানে যারা কম বয়সে লেখাপড়ার সুযোগ পাননি, এখন বয়স হয়ে গেছে, তাদের জন্য এই শিক্ষা কেন্দ্র।
0: বয়স হয়ে গেলে কি আর কারোরে কিছু শিখান যায়? কাসার কষি থাকতেই তো শিখানের নিয়ম। তা এই ব্যাপারে আমি কি করতে পারি?
3: এই আপনার বাইরের ঘরটা আমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে চাই।
1: আচ্ছা, আপনার এই পরিকল্পনাটা কেমন লাগছে?
0: ভালোই তো লাগনের কথা। তা কি বই দিয়া বয়স্ককে শিক্ষা শুরু করবা ঠিক করছো?
3: ভাবছি প্রথমে রামায়ণের গল্প দিয়ে শুরু করব।
0: হ্যাঁ, খুব ভালো খুব ভালো। আমরা মানে দেশের নেতারা তাহলে রক্ষা পামো। রামায়ণ ভালো কইরা পড়া থাকলে আর কথায় কথায় নেতাকেও দোষ ধরবো।
3: বাহ, যা ইচ্ছে তাই করবেন, দোষ করলেও জনসাধারণ কিছু বলবে না।
0: নেতারা আবার কোনো দোষ করে নাকি?
1: এই যে আপনারা সব প্রতিজ্ঞা করেন, ত্যাগ করব, পরিশ্রম করব,
3: জান লড়িয়ে দেব, কোনোটাই তো করেন না। জনসাধারণকেই তো সেগুলো করতে হয়।
0: রামায়ণে তো তাই কয়।
1: লে হালুয়া, এর সঙ্গে আবার রামায়ণের সম্পর্ক কি?
3: আপনি তো মাথাটা একদম ঘুরিয়ে দিলেন, কি বলতে চান একটু বুঝিয়ে বলুন তো।
0: বুঝানোর কি আছে? ধরো রাজা দশরথ তার 2 নম্বরই বউয়ের কাছে দরাম করে একটা প্রতিজ্ঞা করে বসলো, কিন্তু দশরথের কিছু সাফার করতে হইছে শেল্লিগা, মূল্য তো তার ছেলে রামচন্দ্র, কেমন কি না? তাহলে মরাল কি দাঁড়াইলো? বাপ প্রতিজ্ঞা করব ছেলে পালন করব, বাপ দেনা করব ছেলে শোধ করব, সুতরাং নেতা ভুল করব জনসাধারণ বুইগা মরব।
3: বাহ, বেশ উদাহরণটা দিলেন তো।
0: এইরকম গাদা গাদা আছে।
3: তা বলুন না আর দু একটা।
0: ধরো আইজকাল প্রায়ই দেখা যায় নিজের স্বার্থ গুছানের লিগা নেতারা হঠাৎ হঠাৎ দল বদল করে, এটা কিছু দোষের না।
3: এর মূলেও কি রামায়ণ নাকি?
0: নিশ্চয়ই, সুগ্রীব তার দাদারে মারণের জন্য রামের লগে রফা করে নাই, সেই জন্যই তো রাম বালির দফা রফা কইরা দিল। আন্ডারস্ট্যান্ডিং হইল, রামের দরকার হইলে সুগ্রীব হনুমান রে দিয়া রামের হেল্প করবো।
1: হ্যাঁ হ্যাঁ, এটা রামায়ণে আছে।
3: চুপ করো।
0: তারপর ধরো বিভীষণ, বিভীষণ দল বদলাইয়া রাক্ষসের থেকে রামের দলের টিকিট নিল কেন? ঠান্ডা মাথায় হিসাব কইরা দেখলো দাদা রাবণ অমর, না মরলে পৈতৃক সম্পত্তি কোনোদিনই পাওনের চান্স নাই, আর পুরাণে আছে একমাত্র রামই রাবণেরে মারতে পারে। ব্যাস, সপরিবারে রামেরে ভোট দিয়া দাদারে কাইট কইরা দিল। তবে স্ত্রী শরমা ব্যালট পেপারে উল্টা সাবডাউনে একটা ভোট ক্যান্সেল হইয়া গেছিল, তাই নেতারা বিভীষণের পলিসি ফলো করে।
3: আপনার বেশ নতুন ধরনের বিচার শক্তি আছে তো।
0: না থাকলে চলবো কেমনে, মানুষ তো আমারে মুখ দেখা ভোট দেয় নাই। হ্যাঁ, তারপর যা কইতে আসিলাম, ত্রেতা যুগে রামচন্দ্র যুদ্ধ জিতনের লিগে অকাল বোধন করলো, এখন প্রাণ যায় আমার গো।
3: সে কি অকাল বোধনের কি কুফল আপনি ভোগ করছেন?
0: অকাল বোধন তো পার্ক, ছোট গলি, বড় গলি, মানুষের বাড়ির সামনের বাগান কমপ্লিট কইরা মেইন রাস্তায় আইসা গেছে। তখন ছিল সংস্কৃত মন্ত্রের মন্ত্রণা, আর এখন হইছে চান্দার জুলুম আর মাইকে হিন্দি গানের যন্ত্রণা।
3: সে তো বন্ধ করে দিলেই হয়।
0: দিলেই হইল, কতগুলি বোট বরবাদ হইয়া যাইব সেই খেয়াল আছে? তারপর ফ্যামিলি লাইফের কথা কই। হ্যাঁ, মাইয়া লোকের এই যে সোনার উপরে লোভ, এইটাও আইছে রামায়ণ থেকে।
3: বেশ ইন্টারেস্টিং লাগছে, কিভাবে এলো?
0: আইলো অবশ্য রামের বোকামিতে, 14 বছরই হোক আর 14 দিনই হোক, বনবাসে যখন চেঞ্জে গেলি তখন একলা যা। বউরা অবশ্য চিরকালই নানা রকমের ফ্যাকরা তুলবো, না কান দিলি হইতো, আর দিলি বইলি তো লঙ্কাকাণ্ডের গেঞ্জামে জড়াইয়া পড়লি।
3: ও, রামের সব বিপদের জন্য তাহলে আপনি সীতাকেই দায়ী করছেন?
0: আলবাত, কি দরকার ছিল তোর জামনের? আরো তো 3টা বউ 3টা শাশুড়ি আছিল, তাগলকে বাড়িতে থাকলি হইতো। আচ্ছা তাও মানলাম, স্বামী ছাড়া থাকতে পারস না, গেলি গেলি, শান্ত হইয়া চলাফেরা কর, তা না বনে গিয়াও সোনার হরিণ দৈরা দাও, সোনার হরিণ দৈরা দাও বইলা ঘ্যানর ঘ্যানর করতে থাকলে কোন পুরুষ মানুষের মাথা ঠিক থাকে?
3: সীতা তো হরিণ চাননি, সোনার হরিণ দেখে ভালো লেগেছিল, পোষবার জন্য হয়তো।
0: হ্যাঁ, শুধু পুষতে দিলে সীতারা কখনো পোষাইতো না, রাম ধরতে পারে নাই তাই রক্ষা, দৈরাই না দিলে পরে দিনই সীতা তার ছাল ছাড়াইয়া সোনা গলাইয়া বাইর করিয়া নিত।
3: অস্বীকার করি না, কোনো কোনো মেয়ের হয়তো গয়নার লোভ থাকতে পারে, কিন্তু সীতা
0: লোভ ছিল না, বনে যাওয়ানোর সময় গয়না।

0: পইরা যায় নাই, রাবণ যখন তারে দইরা লইয়া যাইতে আসিল তখন দুই চাইর খান এইদিক ওইদিক ফেলতে ফেলতে যায় নাই, সেগুলি আইলো কৈত্রিকা। আমার স্ত্রীর ওই দোষ আছে, যখনই কোনোখানে যাইব একেবারে গয়না পুরা পইরা যাইব। কেন যায় জানো? ছিটাইতে ছিটাইতে আইব যাতে আমি জানতে পারি কে তারে দইরা লইয়া গেল।
1: আবার দেবদেবী লইয়া কথা কু কথা, এই লইয়া তিনবার হইল। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি।
0: এখন দুই মিনিট চুপ করে থাকতে হইব মা।
2: কেন বলুন তো?
0: এইটাই হইল ওনার লগে আমার ভদ্রলোকের চুক্তি, তিনবার পাপ করলেই দুই মিনিট নীরবতা পালন কইরা শোক প্রকাশ করতে হইব। না না না না না, দাঁড়াইতে হয় না, দাঁড়াইতে হয় না, বৈশা বৈশা করলেই হয়।
3: হ্যাঁ, দুই মিনিট হয়ে গেছে, আবার শুরু করুন। বেশ লাগছিল কিন্তু শুনতে।
0: হ্যাঁ লাগবই তো, এই যে হইল নবরামায়ণ, এত বিচার কইরা কয়টা লোক পড়ে। কুম্ভকর্ণ অত বড় বীর, রাবণ আহাম্মকের মতো কাঁচা গুমটিকা তুইলা তারে যুদ্ধে পাঠাইল, কি রেজাল্ট হইল? বেঘরে প্রাণ হারাইল। এই রোগটা আমার স্ত্রীরও আছে, রোজ সকালে আমার কাঁচা গুম ভাঙ্গাইয়া কয়, দুধ আনো, রেশন আনো, কেরোসিন আনো, বাজার আনো। হ্যাঁ এইসবও তো একরকমের যুদ্ধই, বুঝবো মজা। যেদিন ওই রকম বেঘরে মরুম আমার আর কি, ঠ্যাং চড়াইয়া কাঁটা চচ্চড়ি খাওন বাইর হইব নে তখন।
1: কি অলক্ষিণা কথা মা, মা গো আমারে উঠাও, শিগগির উঠাও, আমি যেন শাখা সিন্দুর পইরে অড়কলে মাথা রেখা যাইতে পারি মা। ও শান্তি ও শান্তি ও শান্তি।
0: কতবার মানা করছি এইসব আকথা কুকথা কইতে, কিছুতেই শুনবো না। দোষ তো আর অন্যা রামায়ণ, রামায়ণ পরে যে মাইয়া লোকের যেইটা বারণ করবা সেইটাই আগে করব।
2: আপনি দেখছি অনবরত মেয়েদের দোষ দিয়ে যাচ্ছেন।
0: দিমুনা এই ধরো লক্ষণ, গণ্ডিকাইটা পই পই কইরা কইয়া গেল, বৌঠান গণ্ডির বাইরে যাইও না। তর ফাইজলামি কইরা গণ্ডির বাইরে যাওনের কোন কাম আছিল? না গেলে রাবণের 14 পুরুষের ক্ষমতা আছিল, সীতারে ফুসলাইয়া লইয়া যায়। আমার স্ত্রীও কথা শোনে না, যখন তখন বাইর হইয়া যায়। বুঝবো বুঝবো ঠেলা আছে, এদিন কোনো জুলপিওলা রাবণ ওরে চিন্তাই কইরা লইয়া যাইব।
3: তখন কিন্তু জটায়ু পাখি প্রাণপণ বাধা দিয়েছিল।
0: লাভ হইল কি, জটায়ুর ডানাটা এই কাটা গেল। আজকালের দিনে এইরকম একটা পক্ষী পাওয়া যায়, চিড়িয়াখানায় রাখতে পারলে কত ফরেন মানি আসতো বাবু দেখি।
3: আচ্ছা লক্ষণকে আপনার কেমন লাগে?
0: নিরেট মাকাল ফল, একটা গবেট।
3: সে কি এ কথা বলছেন কেন?
0: প্রথমেই দেখো না, মায়ের পেটের ভাইয়ের থেকে তোর কাছে সৎ ভাই বেশি হইল। দাদা দাদা, ভাই ভাই, ব্যাপারই না এটা। আসল কথা হইল একটা বড় ক্ষমতাওয়ালা লোকের সাইনচা না হইতে পারলে তো আর ফোর ফ্রন্টে আসা যায় না, তাই দাদা দাদা।
3: কিন্তু লক্ষণ বেশ বীরও ছিল।
0: আমার বড় পোলার মতন।
3: কি বললেন?
0: হ্যাঁ, যত বীরত্ব মাইয়া লোকের কাছে, সরাসরি লড়াই একবারই করছিল মেঘনাথের লগে, এক বাণী জ্ঞান আরাইয়া একেবারে দাঁতে হিটকি দইরা পইরা রইল। হনুমান ওষুধ না আইনা দিলে তো দাঁতের পাটি খুলতো না। অথচ দেখো বনে এতদিন আসিলি, সেখানে একটাও মানুষের মুখ দেখতে পাস নাই। মাইয়া লোক তো দূরের কথা, তা যাই হোক রাবণের বইনটা সাইজা গুইজাইল, না হয় একটু বেশি ডলাডলি পানা করছিল, গায়না মাখলি হইতো, ফস কইরা মস্তানি কইরা তার নাক কাটনের কি দরকার আছিল? একেই খেদা নাক, কাটলে পরে কি থাকে আর? নাকটা যদি চোখা হইতো তাহলে সুটপর্ণকা অতটা অফেন্স নিত না।
2: আর রামচন্দ্র, তার চরিত্র তো
0: কিছুই নাই, হরধনু বাঙ্গা সীতারে বিয়া করছিল। এই রে ফলো কইরা আমার মেজো পোলা পাশের বাড়ির সীতারে বিয়া করণের লিগা ধনুক ভাঙ্গাপন করছে।
2: রামচন্দ্র কতখানি প্রজাবৎসল রাজা ছিলেন বলুন, আদর্শ রাজা তো।
0: হ্যাঁ, পাবলিকের পেদানির বয়সে নিজের বউরে আগুনে ডুবতে কয় সে আবার আদর্শ রাজা। পাবলিকরে ভোটের সময় খেপানো চলবো না, রামের তখন সিংহাসনের দরকার, পাবলিকের ডিমান্ড মাইনা নিতে হইল।
2: এবার শত্রুঘ্নের কথা কিছু বলুন।
0: ওইটার নাম যে কে দিছিল কে জানে, কানাপোলার নাম পদ্মলোচন। একটা শত্রু জীবনে মারল না, তার নাম হইল গিয়া শত্রুঘ্ন, হার চামারের নাম কৃপা সিন্ধু, বরং ভরত রে কন যায় সালুমাল, জানে সিংহাসনে বসলে তখন যা টেম্পো মাইদর খাইয়া মরবো, তাই দাদার অর্থাৎ রামচন্দ্রের খরমজোড়া খুইলা আইনা দিব্যি 14 বছর তার আর আলে বইয়া রাজত্ব চালাইয়া গেল ঔরঙ্গজেবের মতন। যা করে সম্রাট শাহজাহান আমি কেউ না, ভরত তাই, যা করতে আছে দাদার খরম আমি নিমিত্ত মাত্র, এই ভরত থেকেই কিন্তু ভারতবর্ষ নাম হইছে।
1: মা ক্ষমা করো মা, এই মিনসারে বোবা করে দাও, নইলে আমারে কালা করে দাও।
2: কিন্তু একটা জিনিস রামায়ণে বেশ পরিষ্কার।
0: কোনটা?
2: রাম রাবণের যুদ্ধ প্রমাণ করে ধর্মের জয় আর অধর্মের পরাজয়।
0: এই যুগে সেটা ঐতিহাসিক কই, সত্য কাম করো লোকে কইব পাঠা, সত্য কথা।

0: ঠেঙ্গানি খাইবা, সত্য পথে থাকো না খাইয়া মরবা।
1: সৎ পথে থেকে মরলেও নাকি স্বর্গ লাভ হয়?
0: হ্যাঁ, তখন হইতো, তখন তাড়াতাড়ি ডিসপাচ হইতো, হয়তো স্বর্গে যাইতো। এখন সৎ পথে মরলে ডেড বডি কোন দলের আইডেন্টিফাই হইতে হইতে ডিসপাচের আগেই পয়সা চাইব, স্বর্গে পচা জিনিস এলাও করে না।
2: খুব মুশকিল হলো তো।
0: কেন?
2: ভেবেছিলাম বয়স্ক অশিক্ষিত মানুষদের চিরকাল অন্ধকারে না রেখে আমরা কিছু কিছু জ্ঞানের আলো জ্বেলে দেব।
0: জ্ঞানের আলো কে দিব? ডিবিসি, ডিপিএল, সাঁওতালডি, ব্যান্ডেল, এরা কেউ তো আর এই আলো তৈরি করে না। তারা যে আলো তৈরি কইরা পাঠায় তাতেই আমরা কুলাইয়া উঠতে পারে না। আর এই আলোর মেগাওয়াট তো অনেক বেশি, তবু রামরাবণের যুদ্ধে কয়েক লাখ বান্দর মারা গেছিল তাই রক্ষা। না হইলে যা পরিবেষ্টিত হইয়া আসি তার উপরে আবার যদি তাগো বংশধরেরা বাইচা থাকতো তাহলে তো কাম সারছিল।
1: তাহলে আপনার মতে রামায়ণে শেখবার মতন কিছুই নেই?
0: একটা ব্যাপার ছাড়া, সেইটা কিন্তু বিজ্ঞানে আছে।
1: রামায়ণে বিজ্ঞান কোনটা বলুন তো?
0: কত জর্জারি হইলে, গাও গরম হইলে থার্মোমিটার বগলে দেয় কেন?
2: এর জবাবও রামায়ণে আছে।
0: হ্যাঁ আছে, শরীরে এত জায়গা থাকতে বগলে থার্মোমিটার দেখেন।
2: বুঝতে পারছি না, এও রামায়ণ?
0: নিশ্চয়ই, আমাগো পূর্ব পুরুষকে হনুমান, হনুমান বিশল্য করণী খুঁজা না পাইয়া পুরা গন্ধ মাদন লইয়া মারল লাভ। কথা ছিল সূর্য ওঠার আগে ওষুধ খাওয়াইতে হইব। এইদিকে হনুমান আকাশে থাকতেই দেখে সূর্য প্রায় ওঠে ওঠে, খপাত করে সূর্যরে দৈরা বগলে চাইপা ধরল। তেইলি বোঝো বেবা ক্ষীর্ত বগলেই। তাত্ত্বিকাই সাইন্টিস্টরা বগলে থার্মোমিটার দেওয়ানের প্রথা চালু করলো।
3: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা। এর সাথেই শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।